0: এবিমুনে আদিত্য বা মিহুম আমরা ইয়াদা কুরবা হুশিবিস এবিমাসে আদি দেবানা ফাহারাত্য বা মিহুম নেরুবা হুশিবিস এবিমুনে
1: ولقد أريناه آياتنا كلها فكذب وأبى
0: হামাকাশবরং তিমান রাসকালাঙ্গে এনায়াত তিমান রাসকালাঙ্গে হুরিহা আয়াতকে দেখেবিমে ফাহে এনা এ আয়াত দুকো ঈমান নয় একমম মানাবে গতি

0: Lunch break.
1: Lunch break. Lunch break. Lunch break.
0: Lunch break.
2: නුවදියේක මෙගාහර්ට්ස් දිවයි FM අබදුවස් එම් ගාතුග
3: මාමා හාලු කිහිනේ
4: අල්හම්දුලිල්ලා දරිෆුළු මංග හාලු කිහිනෙත්ත
3: ආරමම සංගල මාමා කොංකමෙත තිකොල්ලනි ගෙනේ මාමා ආරමින් අත
5: মামা তিহা বড় কম উলে এন কামে নে আহার মিন তি কাং কল্লা ফানো
4: দারি ফুলো মেং হা দরাঙ্গড়ে তিগু তা মামা গাতাং এস মামা হালু বালালা মামা কে কান্তত্তা কল্লে দেতি মামা ওয়ারং উফাবে
6: মে শামমন

0: ইশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিল লব
0: ওয়ার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়াল অন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইদালুই আদি কিং হেয়ে তিয়াবা মিহু ফুরতামা ইল্লাশ ফাহে এওরেং এল্লি হিন্দু এহারুং এওরেঙ্গে ওয়া বুরিতকাই আসাথং এওরেঙ্গে জাদুগ সববুং দুয়াহিং একলে ফানং হি ফুড়ুয়ে
1: فأوجس في نفسه خيفة موسى
0: فاه موسى گه فان گه هپل گا بیروری کمن هنگی
1: قلنا لا تخف انك انت الاعلى
0: تیمن رسکلان گه وحی کورویم کالیگ فان بیرفلو نوگناش هما کشورم کامیاب لیبی مولوانی هما کالیگ فانه

ইতি এবহি আসা ইল্লাওয়াশ এরুম এ আসা এউরিং হিদি থাকিতি খ্যা দিরওয়ালা ফানিতি হাম কশবরুম এউরিং হিদি ইচ্ছি বাকং কশবরি হাম এখানি জাদু গরুঙ্গে মখরু কমগে আদি জাদুগরু কোম্মে ইচ্ছে গেনাকম গাবিয়েস এ নায়ক খামিয়াবিন ওয়ানিতে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দশম ফেঙ্কোর্তং হিঙ্গা হিঙ্গা হরে আদন একিউন স্বর্গে থেকে এথাঙ্গা এওরেং আবাদ দেমিতি বেনিমি গতুগে এই নুবাকান্তকুন থ হেরোগে মিহাগে জজায়।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিহ একে মেগাহার্টস
2: আলিনূর